প্রিয় শ্রোতাকে লগে নমস্কার আর ওলা লগতে সুন্দর বিয়ান ইদে আকাশবাণী কেন্দ্র তুরা মিডিয়াম ওয়েবলা 243.31 মিটার আর কিলো হর্চ 1233 নি অনুষ্ঠান প্রসার হওয়া লাগিছে আমলা সুর। আজি রবিবার সেপ্টেম্বর মাসলা 13 তারিখ সন 2026 আর সময় বিয়ান ল 6:23 মিনিট 20 সেকেন্ড পার হওয়া লাগিছে। আজিলে অনুষ্ঠান নিয়ে প্রথম গান্ডা আপনি গিলা শুনিবগে পাব শিল্পী নন্দিতা হাজংলা গান্ডা গান লা কথারা হলে হুটু ভোলা আমরা আর ই গান্ডা শুনিবগে অনুরোধ জানাছে গারোবাদা থেকে দীপাঙ্কর বৈশালী সুরমি স্মিতা অনিমা আর রাজেশ।

অনুষ্ঠান লা প্রথম গান্ডা আপনি গিলা হুনিবগে পাশে শিল্পী নন্দিতা হাজংলা গান্ডা এলা অনুষ্ঠান লা দ্বিতীয় গান্ডা আপনি গিলা হুনিবগে পাবো শিল্পী তাপস হাজংলা গান্ডা গান লা কথারা হলে উঠিক উঠিক এই গান্ডা হুনিবগে অনুরোচন আছে টিকরিকিলা থেকে সুনিতা অভিজিৎ উমেশ শিল্পা আরো আরিয়া।

আপনিগিলা শুনিবগে পাছে শিল্পী তাপস হাজংলা গান দা এলা অনুষ্ঠান নি আপনিগিলা শুনিবগে পাব শিল্পী নন্দিতা হাজংলা গান দা গানলা কথারা হলে নয়া ধান পাকিছে ই গান্ডা শুনিবগে অনুরোধ জানাছে কোডাল ধোয়া থেকে রিমা অনু বর্ষা নিশা আর দীপিকা।

আপনি গিলা শুনিবগে পাছে শিল্পী নন্দিতা হাজংলা গান্দা। এলা অনুষ্ঠানে আপনি গিলা শুনিবগে পাব শিল্পী সুবল হাজংলা গান্দা। এই গান্দা শুনিবগে অনুরোধ জানাছে কাঠলবাড়ি থেকে রিঙ্কি, পপ্পু, পপিয়া, বিকাশ আর প্রতিভা।

আপনি গিলা শুনিবকে পাশে শিল্পী সুবল হাজংলা গান্দা। এলা অনুষ্ঠান নিয়ে আপনি গিলা শুনিবকে পাব শিল্পী মধুমিতা হাজংলা গান্দা। আর ই গান্দা শুনিবকে অনুরোধ জানাছে গারোবাদা ঠিকি অনিমা, বেশালী, সুরমি, স্মিতা, দীপঙ্কর আর রাজু।

এলা অনুষ্ঠান লাশেষ গান্দা আপনি গিলা শুনিব পাব শিল্পী পঙ্কজ হাজংলা গান্দা গান লা কথারা হলে ও সোনা তয় মোলা এই গান্দা শুনিবগে অনুরোধ জানাছে ফুলঝুরি থেকে অনিতা নিতু রাজু অনিতা আর রাজেশ।

আজিলা অনুষ্ঠানলা শেষ গানদা আপনি গিলা হুনিবগে পাশে শিল্পী পঙ্কজ হাজংলা গানদা অনুষ্ঠানলা সময়র ইদেতে শেষ হইয়া আহিলে আর আপনি গিলাগে পুনর্ লোক পাওয়ালা প্রতিশ্রুতি নিয়ে ইদেতে ময় বিদায় নিলে ধন্যবাদ।

নাগাদালুনি বাকমারা বাকমারা রানি রানীখর রানীখর নিশেলা আরো রেতেছিরা জিয়ান বাংলাদেশ বর্ডার ইয়ে ব্যাপ্রাঙ্ক বা থারি নাগাতা চলকো দাকিং নি আগানাঙা হাম আর ইয়া মাছ তাহাদে শিলচর মণিপুর মিজোরাম আর ত্রিপুরা রাঙ্গুনা নাংদমেন বা বাদং চিবালানি আর রেড়ুরা গতা মানগেন এবা উয়াজানা পাঙা হাম বসিব্রি নাসখাং ক্রোর চাগনি পাতে ব্লক সপুয়া দুক মাংনা দুকো রাম চাটলাং বাকসানা স্কুল রং ব্লক অফিস রং আর হেলথ সেন্টার রং কোবারকনা তা বা সরকারিটা দাকচাকানি কোহা নিজানা পাহা নি চালাইকমা আইসক্রিম মেগা এগ্রো গোল্ড ইউনিটসং কমানগাপা থেব্রং আনা রোস বাপা বিথে রং কিরকিলা ওথারি আনিয়ারা বা থাকুয়ানি সক আবা ছিং তা বোল বিথে রং আইসক্রিম রং থারি আনিয়ারা লোং নামাহা চুকুজা উনিক মানে আনসিং মানি খ্রেন আংকুনা নেওয়া দিন বাসাগানাঙা ইয়া প্রোগ্রাম জি এইচ এস সি পাতা ম্যানেজমেন্ট সিস্টেম বা পি এম এস পোর্টাল ইয়ার রং বিদুং বাগান থালাতারানি রংক দাঙা উনবাক্সা সেপারেট ইলেকটোরাল রোল বা এস ই আর জিয়ন উনি আগানা ওয়া ট্রাইবেল গিজগাপা রংক গি সিক্স গ্রিক চাচিনা জে বি সি বাং দংথা দংথা মাং মেলি আংর মে সংসাল না আরো সংসার কথা গিজাকে থাকা চাচিনা ওয়াগান খুফানি রংক থাকা ইয়াপুরাম সঙ্গনি নকনি দুগপারা নকমারাং অফিসার রং আর কিরকিলা রাকসাম গ্রেজলো দুগপা বা আমাদ বাকু রাঙাহা সোমবার হচ্ছে গীত মশাকো খনাং না।